শুভ সন্ধ্যা। আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, তানভীর হোসেন। শ্রোতা বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি শতাব্দীর বিজ্ঞানের আরেকটি পর্ব নিয়ে। এর আগে বাংলা রেডিওতে বিভিন্ন সময়ে শতাব্দীর বিজ্ঞানের বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছিল। এসব পর্বে জনপ্রিয় বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছিল। এতে আমরা শ্রোতাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছিলাম। তারই ধারাবাহিকতায় শতাব্দীর বিজ্ঞানের আজকের পর্বে রয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় ব্ল্যাক হোল নিয়ে কিছু কথা। ব্ল্যাক হোল নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। এ নিয়ে প্রচুর সায়েন্স ফিকশন লেখা হয়েছে, সিনেমাও বানানো হয়েছে বিস্তর। মজার ব্যাপার হল, মহাবিশ্বে ব্ল্যাক হোল কোনো কল্পিত বিষয় নয়, এটি একেবারেই বাস্তব। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের প্রায় প্রতিটি গ্যালাক্সির ভিতরেই ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। অন্যান্য গ্যালাক্সির মতো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও রয়েছে একটি বিশাল আকৃতির সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। সূর্যের চেয়ে এই ব্ল্যাক হোলটির ভর 40 লক্ষ গুণ বেশি। এর অবস্থান পৃথিবী থেকে প্রায় 26,000 আলোক বর্ষ দূরে। এই দানব আকৃতির ব্ল্যাক হোলটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন স্যাজিটেরিয়াস এ স্টার। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটি আবিষ্কার করার জন্য দুজন জ্যোতির্বিজ্ঞানীকে 2020 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এদের নাম অ্যান্ড্রিয়া গেজ এবং রেইনহার্ড গেনজেল। বিজ্ঞানীরা বলেছেন, স্যাজিটেরিয়াস এ স্টার তার চারপাশের সমস্ত বস্তুকে গিলে খাচ্ছে। এর ফলে ব্ল্যাক হোলটিকে কেন্দ্র করে উত্তপ্ত প্লাজমার একটি পরিবৃদ্ধি চক্র বা অ্যাক্রিশন ডিস্ক সৃষ্টি হয়েছে। আমরা জানি প্রবল মহাকর্ষ বলের প্রভাবে ব্ল্যাক হোল থেকে কোনো আলোক রশ্মি অথবা অন্য কোনো সিগন্যাল বের হতে পারে না, সেজন্য ব্ল্যাক হোল অন্ধকারে ঢাকা পড়ে থাকে, একে দেখা যায় না। কিন্তু ব্ল্যাক হোলের চারপাশের পরিবৃদ্ধি চক্রে অবস্থিত বস্তুকণা, বিশেষত ইলেকট্রন, ব্ল্যাক হোলে বিলীন হওয়ার আগে প্রবল মহাকর্ষের প্রভাবে অতি উজ্জ্বল বিকিরণের সৃষ্টি করে, কিন্তু এটি পুরোপুরি দৃশ্যমান হয় না। তার কারণ হল, ঘন হাইড্রোজেনের মেঘে আমাদের গ্যালাক্সির কেন্দ্রটি ঢাকা পড়ে আছে। ব্ল্যাক হোলের ছবি তোলাটি দুঃসাধ্য হলেও একেবারে অসম্ভব নয়। এজন্য রেডিও অ্যাস্ট্রোনমির একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয়। এখন থেকে কয়েক বছর আগে M87 গ্যালাক্সির অভ্যন্তরে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটির ছবি বিজ্ঞানীরা তুলতে সক্ষম হয়েছিলেন। এই দুঃসাধ্য কাজটি তারা করেছিলেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা 8টি ইভেন্ট হরাইজন রেডিও টেলিস্কোপে একই সময়ে পাওয়া বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে। এই পদ্ধতিকে বলে ভেরি লং বেজ লাইন ইন্টারফেরোমেট্রি, সংক্ষেপে VLBI। একই পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা এবার আমাদের নিজস্ব ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টারের একটি ছবি তুলতে সক্ষম হয়েছেন। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গত মে মাসের 12 তারিখে তারা সেটি প্রকাশ করেছেন। VLBI পদ্ধতি ব্যবহার করে ব্ল্যাক হোলের ছবি তোলার পদ্ধতিটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। এতে পৃথিবীতে ছড়িয়ে থাকা 8টি ইভেন্ট হরাইজন টেলিস্কোপকে এমনভাবে ব্ল্যাক হোলের দিকে তাক করা হয় যাতে সবগুলো টেলিস্কোপ একই সাথে একই সময়ে ইভেন্ট হরাইজনের বাইরে থেকে বিচ্ছুরিত রেডিও তরঙ্গগুলোকে একই সাথে ধরতে পারে। মোদ্দা কথা হল, 8টি রেডিও টেলিস্কোপ তখন একটি একক রেডিও টেলিস্কোপ হিসেবে কাজ করে। তখন এই একক টেলিস্কোপটির ডিশ অ্যান্টেনার ব্যাস হয়ে যায় পৃথিবীর ব্যাসের সমান, ফলে বিপুল পরিমাণ ডেটা ধারণ করতে পারে
ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। এভাবে ধারণকৃত বিপুল পরিমাণ ডেটা সংযোজিত করে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের ছবিটি প্রস্তুত করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ব্ল্যাক হোলের কেন্দ্রটি সম্পূর্ণ অন্ধকার, কারণ সেখান থেকে কোনো ধরনের রেডিও সিগন্যালই বের হতে পারছে না। কিন্তু ইভেন্ট হরাইজনের বাইরের আলো দেখে যাচ্ছে ব্ল্যাক হোলের দিকে। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও একে বিজ্ঞানীরা বাস্তব ছবিতে ধরতে পেরেছেন। ব্ল্যাক হোল নিয়ে এসব গবেষণা সাম্প্রতিক হলেও ব্ল্যাক হোলের ধারণাটি কিন্তু অনেক পুরনো। সে ব্যাপারে আজ আমি বিস্তারিত আলাপ করব। অষ্টাদশ শতাব্দীতে জন মিচেল নামে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম ব্ল্যাক হোলের প্রাথমিক ধারণাটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আকাশের দিকে যদি একটি কামানের গোলা ছুড়া হয় তাহলে গোলাটি পৃথিবীর সীমানা ছাড়িয়ে চলে যাবে না, বরং কিছু দূর উপরে ওঠার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সেটি আবার নিচের দিকে নেমে আসবে। কিন্তু কামানের গোলাটির গতি যদি একটি নির্দিষ্ট গতির চেয়ে বেশি হয় তাহলে সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যে চলে যাবে, তখন তাকে আর থামানো যাবে না। এই গতিটির পরিমাণ হল সেকেন্ডে 11 কিলোমিটার। একে বলা হয় পৃথিবীর এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। কিন্তু কামানের গোলার গতি কখনো এত বেশি হয় না, সেই জন্য বেচারাকে পৃথিবীতেই ফিরে আসতে হয়। আমরা জানি কোন নভোযানকে পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে অন্য কোনো গ্রহে যেতে হলে এই এসকেপ ভেলোসিটি বা তার চেয়ে বেশি গতি অর্জন করতে হয়। কোন গ্রহ বা নক্ষত্রে এসকেপ ভেলোসিটি নির্ভর করে তার মহাকর্ষ বলের উপর। পৃথিবীর চেয়ে সূর্যের মহাকর্ষ বল অনেক বেশি, তাই সূর্যের এসকেপ ভেলোসিটিও পৃথিবীর চেয়ে অনেক বেশি। সূর্যের এসকেপ ভেলোসিটি হল সেকেন্ডে 617 কিলোমিটার, কিন্তু আলোর গতির কাছে সেটাও অতি নগণ্য। আলোর গতি হল সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তাই আলোর পক্ষে সূর্যের এসকেপ ভেলোসিটি কাটিয়ে ওঠাটা কোনো সমস্যাই নয়। বেশিরভাগ নক্ষত্রের এসকেপ ভেলোসিটি আলোর গতির চেয়ে অনেক কম, সেজন্য অসংখ্য নক্ষত্রের আলো আমরা দেখতে পাই। 1783 সালে জন মিচেল বলেছিলেন, মহাবিশ্বে এমন অনেক নক্ষত্র থাকা সম্ভব যাদের এসকেপ ভেলোসিটি আলোর গতির চেয়ে অনেক বেশি, সেই জন্য ওইসব নক্ষত্র থেকে কখনোই কোনো আলোকরশ্মি বের হতে পারে না, তার ফলে সেসব নক্ষত্রকে আমরা কখনোই দেখতে পাই না। তিনি ওইসব অদৃশ্য নক্ষত্রের নাম দিয়েছিলেন ডার্ক স্টার। তিনি অবশ্য এর গঠনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি, কারণ সে যুগে বিজ্ঞান এতদূর অগ্রসর হয়নি। কিন্তু বর্তমান যুগে এসে সেই অদৃশ্য নক্ষত্রের নামকরণ করা হয়েছে ব্ল্যাক হোল। 1967 সালে এই নামটি দিয়েছিলেন জন হুইলার নামে একজন আমেরিকান পদার্থবিজ্ঞানী। ব্ল্যাক হোল সৃষ্টির পেছনে মহাকর্ষ বলের প্রধান ভূমিকা রয়েছে। আপাত দৃষ্টিতে মহাকর্ষ বলকে অন্যান্য বলের তুলনায় দুর্বল মনে হলেও মহাবিশ্বে এর প্রভাব সর্বব্যাপী। এর কারণ হল দুটো। প্রথমত, মহাকর্ষ বল অনেক দূর থেকে কাজ করতে পারে। দ্বিতীয়ত, মহাকর্ষ বল হল আকর্ষণ ধর্মী। মহাবিশ্বের নক্ষত্র সৃষ্টির মূলে রয়েছে মহাকর্ষ বল। হাইড্রোজেন গ্যাস মহাকর্ষ বলের প্রভাবে পুঞ্জীভূত হয়ে নক্ষত্রের সৃষ্টি হয়। নক্ষত্রের অভ্যন্তরে হাইড্রোজেনের পরমাণু পরস্পরের সাথে সংঘর্ষের ফলে থার্মোনিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হতে থাকে। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তির উদ্ভব হয়। নক্ষত্রটি তখন প্রজ্বলিত হয়ে ওঠে। এভাবেই একটি নক্ষত্রের জন্ম হয়। এরপর নক্ষত্রটি জ্বলতে থাকে দীর্ঘদিন, কিন্তু একসময় নক্ষত্রের হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে যেতে থাকে। হিলিয়াম পরমাণুও আস্তে আস্তে আরো ভারী পরমাণুতে রূপান্তরিত হয়। ধীরে ধীরে নক্ষত্রের কেন্দ্রে আয়রনের মতো ভারী পরমাণু সৃষ্টি হয়। এই সময় নক্ষত্রটির আয়তন অনেক বৃদ্ধি পায়। এটি একটি লোহিত দানব বা রেড জায়ান্ট নক্ষত্রে পরিণত হয়। নক্ষত্রটি তখনও প্রজ্বলিত থাকে, কিন্তু এর উত্তাপ কমে যায়।
তারপর আস্তে আস্তে নক্ষত্রটির হাইড্রোজেন জ্বালানি আরো ফুরিয়ে যায়, তখন সেটা সংকুচিত হতে হতে একটি শ্বেত বামন বা হোয়াইট ডুয়ার্ফ নক্ষত্রে রূপান্তরিত হয়, আর এভাবেই একটি নক্ষত্রে জীবনাবসান হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন একটি নক্ষত্রের জীবন চক্র কিভাবে পরিচালিত হয়। চলুন আমরা এবার একটা বিরতিতে যাই। এই বিরতিতে আমরা শুনে আসি রবি ঠাকুরের সেই অমর গান, আকাশ ভরা সূর্য তারা।

শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনলেন, আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন আমরা আবার ফিরে যাই নক্ষত্রের জীবনাবসন প্রসঙ্গে। সবচেয়ে মজার ব্যাপার হল, কোন কোন ক্ষেত্রে নক্ষত্রের জীবনাবসন অন্যভাবেও হতে পারে। এ নিয়ে গবেষণা করে জগৎ বিখ্যাত হয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর। তিনি জানতেন নক্ষত্রের ভেতরে ইলেকট্রনের চাপ এবং নক্ষত্রের নিজস্ব মহাকর্ষ বল, এ দুইয়ের মাঝে একটি ভারসাম্য রয়েছে। এই ভারসাম্য থাকার ফলেই শ্বেত ব্রাহ্মণ নক্ষত্রটি মহাকর্ষ বলের প্রভাবে ধ্বংস হয়ে যায় না। কিন্তু তিনি ভাবলেন এই ভারসাম্যটি নির্ভর করে নক্ষত্রটির ভরের উপর। তিনি অঙ্ক কষে বের করলেন শ্বেত ব্রাহ্মণ নক্ষত্রের সর্বোচ্চ ভর সীমা হল সৌর ভরের 1.44 গুণ বেশি। তার মানে হল, কোন শ্বেত ব্রাহ্মণ নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের চাইতে 1.44 গুণ বেশি হয়, তাহলে সেটি আর শ্বেত ব্রাহ্মণ নক্ষত্র হিসাবে টিকে থাকতে পারবে না, নক্ষত্রটি তখন বিস্ফোরিত হবে। একে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। নক্ষত্রটি সুপারনোভা হয়ে বিস্ফোরিত হওয়ার পর তার সম্ভাব্য পরিণতি কি কি হতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তারা বলেছেন বিস্ফোরিত নক্ষত্রটি একটি নিউট্রন নক্ষত্রে পরিণত হতে পারে, অথবা প্রবল মহাকর্ষ বলের প্রভাবে এটি একটি ব্ল্যাক হোলেও পরিণত হতে পারে। নিউট্রন নক্ষত্র গঠিত হয় শুধুমাত্র নিউট্রন কণা দিয়ে। এদের পরিধি মাত্র 10-15 কিলোমিটার, কিন্তু ঘনত্ব অস্বাভাবিক বেশি। কিছু কিছু নিউট্রন নক্ষত্র রয়েছে যেগুলো তার নিজের অক্ষের উপর প্রচন্ড গতিতে ঘুরতে থাকে। এই ঘূর্ণির ফলে সেগুলো থেকে একটি নির্দিষ্ট সময় পর পর রেডিও সিগন্যাল বের হয়। এই রেডিও সিগন্যাল দিয়ে নিউট্রন নক্ষত্রগুলোকে শনাক্ত করা যায়। বিজ্ঞানীরা এসব নক্ষত্রের নাম দিয়েছেন পালসার। কিন্তু আমি আগেই বলেছি, বিস্ফোরিত হওয়ার পর নক্ষত্রটি মহাকর্ষ বলের প্রভাবে একটি ব্ল্যাক হোলও পরিণত হতে পারে। আমরা জানি মহাবিশ্বে ব্ল্যাক হোল এক অত্যন্ত বিস্ময়কর বস্তু। বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায় বাস্তবের ব্ল্যাক হোল। একে বুঝতে হলে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব সম্বন্ধে কিছুটা জানতে হবে। 1915 সালে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব প্রকাশ করেছিলেন। আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অনুসারে মহাবিশ্বের স্থান এবং কাল একই সূত্রে গাঁথা। যদিও সাদা চোখে স্থান এবং কালকে আমরা আলাদা মনে করি, কিন্তু আইনস্টাইন বলেছেন প্রকৃতপক্ষে স্থান এবং কালের যৌথ বর্ণনায় মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। একে বলা হয় স্পেস টাইম, বাংলায় সেজন্য আমি একে স্থানকাল বলছি। বস্তুর উপস্থিতির জন্য স্থানকালের চাদরে এক ধরনের কার্ভেচার বা বক্রতার সৃষ্টি হয়। এই বক্রতাটিকেই আমরা মহাকর্ষ বল হিসেবে দেখি। উদাহরণস্বরূপ বলা যায়, সূর্যের উপস্থিতির জন্য তার চারপাশে স্থানকালের চাদরে যে বক্রতার সৃষ্টি হয়েছে, সেটিকে অনুসরণ করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ঠিক এমনিভাবেই সূর্য প্রদক্ষিণ করছে ছায়াপথ গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। আইনস্টাইনের মতে মহাকর্ষ বল হল স্থানকালে চাদরের বক্রতারই বহিঃপ্রকাশ। এটি একটি জ্যামিতিক ব্যাপার। বস্তুর ভর যত বেশি হবে, তার চারপাশের স্থানকালের চাদরে বক্রতার পরিমাণও তত বেশি হবে, সেজন্য তার মহাকর্ষ বল হবে তত বেশি। বলাই বাহুল্য, এমন যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারো মাথায় আসেনি। গত 100 বছরে বিভিন্ন ধরনের পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে আপেক্ষিকতার তত্ত্ব নির্ভুলভাবে প্রমাণিত হয়েছে। এই প্রসঙ্গে আরেকজন বিজ্ঞানীর নাম উল্লেখ করা প্রয়োজন। তার নাম কার্ল শোয়ার্জশিল্ড। আইনস্টাইনের মতো তিনিও ছিলেন একজন জার্মান পদার্থবিজ্ঞানী। আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের ফিল্ড সমীকরণ সমাধান করে তিনি বস্তুর মহাকর্ষীয় ব্যাসার্ধ বা গ্র্যাভিটেশনাল রেডিয়াস নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। সেজন্য কোন বস্তুর মহাকর্ষীয় ব্যাসার্ধকে বলা হয় শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ। ব্ল্যাক হোলের ক্ষেত্রে শোয়ার্জশিল্ড ব্যাসার্ধটি এর কেন্দ্র থেকে শুরু করে ইভেন্ট

কোনো বস্তুকে সংকুচিত করে যদি সোয়াকশীল ব্যাসার্থে নিয়ে আসা হয় তাহলে তার মহাকর্ষ বল হয়ে উঠবে সর্বগ্রাসী। এটি হল বস্তুর চূড়ান্ত সহন সীমা বা আলটিমেট ব্রেকিং পয়েন্ট। এরপর বস্তুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে একটি সিঙ্গুলারিটিতে পৌঁছে যাবে। কোনো বস্তু সোয়াকশীল ব্যাসার্ধে পৌঁছালে প্রবল মহাকর্ষ বলের কাছে আলোকরশ্মিও বাধা পড়ে যায়, বাইরের দর্শকের কাছে বস্তুটি হয়ে যায় অদৃশ্য। এটাই হল ব্ল্যাক হোলের মোদ্দা কথা। কোন নক্ষত্র যদি সংকুচিত হয়ে সোয়াকশীল ব্যাসার্ধে চলে আসে তাহলে সেটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। কোন বস্তুর প্রকৃত ব্যাসার্ধের তুলনায় তার সোয়াকশীল ব্যাসার্ধটি একটি অত্যন্ত ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। যেমন সূর্যের প্রকৃত ব্যাসার্ধ 6,96,340 কিলোমিটার হলেও এর সোয়াকশীল ব্যাসার্ধ হল মাত্র 3 কিলোমিটার। তার মানে হল ভর অক্ষুণ্ণ রেখে সূর্যকে যদি সংকুচিত করে মাত্র 3 কিলোমিটার ব্যাসার্ধে নিয়ে আসা হয় তাহলে সূর্য একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। পৃথিবীর জন্য এই ব্যাসার্ধটি হল মাত্র 1 সেন্টিমিটার। বিজ্ঞানী কার্ল সোয়ার্সশিল্ড আইনস্টাইনের ফিল্ড সমীকরণের সঠিক সমাধান করে ব্ল্যাক হোলের গাণিতিক ভিত্তি দিয়ে গেছেন। এখানে বলে রাখি, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করতে গিয়ে কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিয়েছিলেন। তিনি তাত্ত্বিকভাবে দেখিয়েছিলেন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের সীমানায় এক ধরনের বিকিরণ হয়। অত্যন্ত কম তাপমাত্রার এই বিকিরণকে বলা হয় হকিং রেডিয়েশন। কোয়ান্টাম শূন্যতার মাঝে যেসব ভার্চুয়াল কণা এবং প্রতিকণার উদ্ভব হয় তারই কিছুটা হকিং রেডিয়েশন হিসেবে ইভেন্ট হরাইজনের বাইরে বেরিয়ে আসতে পারে। এর ফলে ধীরে ধীরে ব্ল্যাক হোল তার ভর হারায়। তবে হকিং রেডিয়েশনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে যা হবে না সেটা বলা যায় না। মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ব্ল্যাক হোল। দৃশ্যমান মহাবিশ্বের প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রেই রয়েছে বিশাল আকৃতির ব্ল্যাক হোল। আগেই বলেছি, আমাদের নিজস্ব মিল্কি ওয়ের গ্যালাক্সির কেন্দ্রেও রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার ছবি সম্প্রতি বিজ্ঞানীরা তুলতে সক্ষম হয়েছেন। তত্ত্বীয় পদার্থবিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অভ্যন্তরে এক রহস্যময় জগতের সন্ধান দিয়েছেন। ব্ল্যাক হোলের অভ্যন্তরীণ চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তারা আপেক্ষিকতার পাশাপাশি কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিয়েছেন। কোয়ান্টাম মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের আরেকটি প্রধান শাখা। এর কাজ কারবার হল ক্ষুদ্রাতে ক্ষুদ্র বস্তুকণাদের নিয়ে। বিশাল মহাবিশ্বের চরিত্র ব্যাখ্যা করতে গেলে যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার প্রয়োজন হয়, তেমনি বস্তুর অভ্যন্তরে অতি ক্ষুদ্র কণাদের চরিত্র ব্যাখ্যা করতে হলে প্রয়োজন হয় কোয়ান্টাম মেকানিক্সের জন্য। সেজন্য পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্ব আপেক্ষিকতার চেয়ে কোন অংশেই কম নয়। কোয়ান্টাম মেকানিক্সে এনট্যাঙ্গেলমেন্ট বলে একটি আশ্চর্য বিষয় রয়েছে। সোজা বাংলায় এর মানে হল পরস্পর জড়িয়ে থাকা। বিজ্ঞানীরা দেখেছেন প্রকৃতিতে দুটো বস্তুকণার উদ্ভব এমনভাবে হতে পারে যেখানে একটি বস্তুকণার কোয়ান্টাম চরিত্র ব্যাখ্যা করলে অন্য বস্তুকণাটির কোয়ান্টাম চরিত্র জানা যায়। যদিও আপাত দৃষ্টিতে দুটি বস্তুকণার মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই এবং তাদের মধ্যে অনেক দূরত্ব রয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য বন্ধনে কোয়ান্টাম জগতের একটি বস্তুকণা অন্য একটি দূরবর্তী বস্তুকণার সাথে জড়িয়ে থাকতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের পরিভাষায় একেই বলা হয় এনট্যাঙ্গেলমেন্ট। এটা অনেকটা ভূতুড়ে ব্যাপারের মতো। এখানে কোয়ান্টাম মেকানিক্সের সাথে পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মাবলীর পার্থক্য দেখা যায়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা মনে করেছেন কোয়ান্টাম জগতে দূরবর্তী বস্তুর পরস্পরে জড়িয়ে থাকার এই ব্যাপারটা দিয়ে ব্ল্যাক হোলের অভ্যন্তরিক চরিত্র ব্যাখ্যা করা যায়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের অভ্যন্তরের স্পেস টাইমের অসীম বক্রতাটি একটি অদৃশ্য সুরঙ্গের আকার ধারণ করেছে। শুধু তাই নয়, স্পেস টাইমের এই সুরঙ্গের মাধ্যমে বিশাল এই মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল অন্য একটি দূরবর্তী ব্ল্যাক হোলের সাথে সংযুক্ত অবস্থায় থাকতে পারে। বাইরে থেকে দেখে মনে হবে ব্ল্যাক হোল দুটো লক্ষ কোটি আলোক বর্ষ দূরে অবস্থিত, কিন্তু প্রকৃতপক্ষে
স্পেস টাইমের সুরঙ্গর ভিতর দিয়ে তারা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। স্পেস টাইমের ভিতর এই অদৃশ্য সুরঙ্গের নাম তারা দিয়েছেন ওয়ার্ম হোল। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ওয়ার্ম হোলের ধারণাটি অবশ্য নতুন কিছু নয়। আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা যায়। আইনস্টাইন এবং তার সহযোগী বিজ্ঞানী নেথান রোজেন 1935 সালে এক গবেষণা নিবন্ধে এর ইঙ্গিত দিয়েছিলেন। তারা অবশ্য ওয়ার্ম হোল নামটি তখনও ব্যবহার করেননি। বিজ্ঞানী মহলে তখন একে আইনস্টাইন রোজেন ব্রিজ নামে আখ্যায়িত করা হত। বর্তমান যুগের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা ওয়ার্ম হোলের ভেতরকার স্পেস টাইমের চরিত্র নিয়ে গবেষণা করছেন। তাদের ধারণা, কোয়ান্টাম মেকানিক্সের এন্ট্যাঙ্গেলমেন্টের ধারণাটি প্রয়োগ করেই ওয়ার্ম হোলের ভেতরে স্পেস টাইমের একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব। তাদের মতে ওয়ার্ম হোলের ভেতর কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের ফলেই স্পেস টাইম সব একাকার হয়ে গেছে। সেজন্য একটি ব্ল্যাক হোলের অভ্যন্তরের বস্তুকণার কোয়ান্টাম চরিত্র জানা গেলে সংযুক্ত অন্য ব্ল্যাক হোলটির অভ্যন্তরীণ বস্তুকণার চরিত্র জানা যাবে। বিজ্ঞানীরা আশা করছেন ব্ল্যাক হোলের অভ্যন্তরে কোয়ান্টাম স্পেস টাইমের রহস্যটি একদিন পরীক্ষার মাধ্যমে উদ্ঘাটিত হবে। এটা জানা গেলে পদার্থবিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সেটি হবে একটি বিশাল মাইলফলক। মোদ্দা কথা হল, ব্ল্যাক হোলের অভ্যন্তরের যাবতীয় রহস্য জানতে আমাদেরকে এখনো অপেক্ষা করতে হবে আরো অনেক বছর। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজ আমাদের ব্ল্যাক হোল নিয়ে পরিবেশনা। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ব্ল্যাক হোল সম্বন্ধে অনেক তথ্য জানতে পেরেছেন।

আজকের অনুষ্ঠানে বাজানো রবীন্দ্রসঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা মিত্র। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুক বা টুইটার গ্রুপে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের প্রচারিত সব অনুষ্ঠানের রেকর্ডিং বাংলা রেডিও .org.au ওয়েবসাইটে এবং বাংলা রেডিও ক্যানবেরা ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছে শোনার জন্য সংরক্ষণ করা হয়। আপনারা চাইলে আমাদের তৈরি বাংলা রেডিও ফ্রি লিসেন অ্যাপ দিয়েও আপনার মোবাইল ডিভাইস থেকে আমাদের সব পুরনো অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি।